শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 9ই অক্টোবর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। জাপানি বিজ্ঞানী সো ওয়াই কেনসো আরেক বিজ্ঞানীর সাথে যৌথভাবে রসায়নে এবছরের নোবেল পুরস্কার লাভ করেছেন। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে যে অপ্রতিসম জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব এবং স্ব অনুঘটন আবিষ্কারের জন্য তারা হেনরি বি কাগান এবং সো ওয়াই কেনসোকে রসায়নে 2026 সালের নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। একাডেমি ব্যাখ্যা করে জানায় যে কিছু কিছু অণুর দর্পণ প্রতিবিম্ব থাকে, কিন্তু কোনো কোনো পরিস্থিতিতে যেমন ওষুধ শিল্পে বিজ্ঞানীরা হয়তো কেবল একটি দিকই চাইতে পারেন। প্রকৃতিতে এটি সাধারণভাবে পাওয়া গেলেও সোয়াই দর্পণ প্রতিবিম্বের কেবল অর্ধেক গঠন করার উপায় আবিষ্কার করার আগ পর্যন্ত গবেষণাগারে এর পুনরুৎপাদন করা সম্ভব ছিল না। একাডেমি বলছে সো ওয়াই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি এই গঠনটি তৈরি করতে সফল হয়েছেন। 76 বছর বয়সী সো ওয়াইয়ের জন্ম হিরোশিমায়। তিনি বর্তমানে টোকিও ইউনিভার্সিটি অফ সায়েন্সে এমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফোনের মাধ্যমে পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে যোগ দেন। সো ওয়াই বলেছেন, নোবেল পুরস্কার লাভের এই চমৎকার খবরটি পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। নিঃসন্দেহে এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে আনন্দের অন্যতম দিন। এই নিয়ে একটা না 3 বছর জাপান থেকে কেউ না কেউ নোবেল পুরস্কার জয় করলেন। সো ওয়াই হলেন এই পুরস্কার বিজয়ী 31তম জাপানি ব্যক্তি। এই সংখ্যার মধ্যে তারাও অন্তর্ভুক্ত যারা জাপানে জন্মগ্রহণ ও শিক্ষা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন। সৌদি আরবের 2টি বিমানবন্দরে হামলায় 3 জন নিহত এবং 30 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইয়েমেনের সরকার বিরোধী হুতি বিদ্রোহীরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার ও বুধবার রাজধানী রিয়াদ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আভার বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, রিয়াদে 1 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। আভায় নিহত হয়েছেন 2 জন এবং 28 জন আহত হয়েছেন। হুতি বিদ্রোহীদের একজন মুখপাত্র বুধবার জানান যে তারা বিমানবন্দরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের পরিস্থিতির প্রভাবে ইয়েমেনে হুতি বিদ্রোহী এবং সৌদি আরব সমর্থিত অন্তর্বর্তী সরকারের মধ্যে উত্তেজনা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে। ওদিকে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের মধ্যমেয়াদী নির্বাচনের আগে ইরানের ওপর হামলা পুনরায় শুরু করার কথা বিবেচনা করছেন। দ্য আটলান্টিক ম্যাগাজিন বুধবার প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, হোয়াইট হাউস প্রতিরক্ষা বিভাগকে মধ্যমেয়াদী নির্বাচনের আগেই ইরানের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রয়োগযোগ্য হামলার পরিকল্পনা প্রণয়ন করতে বলেছে। মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস বুধবার জানায় যে কর্মকর্তারা বলেছেন, পেন্টাগন কয়েকদিন আগেই মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। অ্যাক্সিওস মার্কিন ও ইসরায়েলি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই অভিযানগুলো ইসরায়েলে 27 অক্টোবরের নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনের আগেই পরিচালিত হতে পারে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইউক্রেনের ওপর চালানো রাশিয়ার ব্যাপক হামলায় 25 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছেন। বুধবার এক ভিডিও ভাষণে জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, পুতিন নিজের জন্মদিনে নিজেকে এই ধরনের উপহার দিয়েছেন, শিশু হত্যা, মানুষ হত্যা। বুধবার ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন। জেলেনস্কি বলেন, চেরনিহিভের উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। তিনি জানান, এতে 5 জন শিশুসহ 19 জন প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট উল্লেখ করেন যে এই হামলায় চালকবিহীন আকাশযানের পাশাপাশি বহু ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ইউক্রেনে অবস্থিত একটি জাপানি তামাক উৎপাদনকারী কোম্পানির সহায়ক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে যে প্রতিষ্ঠানটি ইউক্রেনীয় বাহিনীর জন্য গোলা বারুদ তৈরি করছিল। জাপান টোবাকো ইন্টারন্যাশনাল বা JTI এই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি NHK কে লিখিতভাবে এও জানিয়েছে যে আমাদের সকল কর্মী নিরাপদ রয়েছেন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে যে তারা স্থল, সমুদ্র ও আকাশভিত্তিক অস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান, বন্দর অবকাঠামো এবং জাহাজগুলোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় মধ্য ইউক্রেনের পোলতাভা অঞ্চলে অবস্থিত JTI এর তামাক কারখানাটিও অন্তর্ভুক্ত ছিল। JTI এর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, JTI তামাকজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করে এবং এটি কখনোই সামরিক পণ্য উৎপাদনে জড়িত ছিল না। বিবৃতিতে আরও বলা হয়েছে যে কারখানাটিতে এর আগে বেশ কয়েকবার হামলা হয়েছিল এবং হামলার আগেই এর কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। তারা জানিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে তারা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দিতে পারবে না, তবে তাদের কর্মীরা সকলে নিরাপদ রয়েছেন। ইউক্রেনে অবস্থিত জাপানি দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক হামলায় কোনো জাপানি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোনো তথ্য তাদের কাছে নেই। দেশের একচেটিয়াবাদ বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগে জাপান ফেয়ার ট্রেড কমিশন বা JFTC 4টি প্রধান জাপানি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। বিয়ারের দাম বৃদ্ধি সমন্বয়ের জন্য তারা একটি কার্টেল গঠন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। আসাহি ব্রুয়ারিজ, কিরিন ব্রুয়ারি, সাপ্পোরো ব্রুয়ারিজ এবং সান্তোরি স্পিরিটসের সবগুলোই টোকিও ভিত্তিক কোম্পানি, দেশের বিয়ার বাজারে যাদের 90%-এরও বেশি শেয়ার রয়েছে। সূত্রমতে তাদের বিরুদ্ধে এই সন্দেহ রয়েছে যে পাইকারি বিক্রেতাদের কাছে বিয়ার চালানের সময় কখন এবং কি পরিমাণে দাম বাড়ানো হবে তা নির্ধারণের জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা কাঁচামালের ক্রমবর্ধমান মূল্যের কারণ দেখিয়ে 2022 সালের অক্টোবর এবং 2025 সালের এপ্রিলে দাম বাড়িয়েছে। এই ঘোষণাগুলো প্রায় একই সময়ে এসেছিল। 4টি প্রতিষ্ঠানই জাপান ব্রুয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য। সূত্রমতে অ্যাসোসিয়েশনটির মাসিক সভা হয় এবং বিভাগীয় প্রধান পর্যায়ের কর্মকর্তারা মূল্য সমন্বয়ের জন্য পর্দার আড়ালে বৈঠক করেছেন বলে অভিযোগ রয়েছে। এই আলোচনায় বিয়ারের মতো পানীয় অন্তর্ভুক্ত ছিল। প্রতিটি কোম্পানি তদন্তে পূর্ণ সহযোগিতা করার কথা জানিয়েছে। মূল্যবৃদ্ধির সুযোগ নেওয়া কার্টেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নীতির ইঙ্গিত দিয়েছে JFTC। কমিশন বিষয়টিকে দৃশ্যত গুরুত্ব সহকারে দেখছে, কারণ বিয়ার দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি পণ্য এবং অভিযোগ রয়েছে যে বাজারে বিপুল অংশীদারিত্ব থাকা কোম্পানিগুলোই এই কার্টেল গঠন করেছিল। কৌশলীদের কাছে এ নিয়ে ফৌজদারি অভিযোগ দায়ের করার সম্ভাবনা রয়েছে।
1: NHK ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত বাংলা খবর শেষ হল। এরপর সহজে জাপানি ভাষা।